0: আলম সিকান্দার তো তেরে দরিয়ে যাইছে।
1: আরে না ভাই না, মানে খবর ছে কে মনসুন ব্রেক দরমিয়ান দরিয়ে না জমায়, মানে মাছি মারিয়ে না পড়ায়, সমঝো?
0: কে বরাবর মনসুন ব্রেক দরমিয়ান দরিয়ে খেলবো এ গম্ভীর এবং সজা পাত্র গুণ ছে। মানে হ্যাঁ, যো কোই অজানি অথবা সম্ভাস্পদ ব্যক্তি কে বোট দরিয়া না দেখায় তো তাৎকালিক 1093 পর কল করি মরিন পুলিশ নে জান করবি। আপনি সজাগতা আনে তাকে বাড়ি আপে দরিয়াই সুরক্ষা নি খাতরি। গুজরাট মরিন পুলিশ দ্বারা জনহিত প্রসারিত।